ইতি গলি মন মে বন্ধে গাব যাগব আমি জিবে লিব ইসরায়েল আগো থাকে নিয়ে মন আমি জিবে আগে থুকুল কিছু কষ্ট নথকে নেবঙ্গ নাকি বিয়াই তুয়েছে নথ নেবঙ্গ নিবুনি কত যুগে থেকে মন মেনে জিবে রাইতি কষ্ট নে থেকে মনে চলে বাই বাই গেতে সা তুয়া কি বাকি গে এই যাই নথ নেবুনি কিছু কষ্ট নিকো মালো কিছু গে তুই কিছু গে লাইন দেন থাকে এই লাইন দেন থাকে নেব সিমে নথ নেব কনফারেন্স যুগে কষ্ট নে নে দেখো শিক্ষা মনে মুছে মিছে তাই অন অ টু লাইন দে সোচ বগে নে নিকো নে জেংস রুচি নথ নে গো গা নথ না গুন নি গা সরজন নথ নে নথ নে কি চিরে গে বাই গে টুকুল ই জের টু জে নথ নে মিথে নি অন কে জের গে কি বাই গে টুকুল নে গাই ইং এ টি জে না সুবু না সুবু চুনে ব্রানে আলে জিনো গিবে কি গো গিব টান দে নন আগি লস নে দে আগি তুরু নে নে দে তে ইম বাই সি ওনি কিয়া সঞ্জে গরো অর না Dear you give Tiana to Nyona. Yes, Gitur in it. I give you one way, aim yendo. A boy boy, ye too lamb. I give it to one with Tiana to Nyon, not an inget. I'm not an inch of CC, we got a Ganesa, Ama Gundamiatin, and not a Bogomuk to an item. Alene Sukundum Gomuk to an it, Agobili Shuna. I got a legend in your past and not to get a name and not an inch of seeing a goody getting legacy being at pasta. আসুকবেজ করা কিছু এনিয়ন এসি বিজ লিম্বানি সান আগে বে বাঙাল লিম্বানি যাবে জুড়ে সানা ইয়ে গুণ থাকে মালাসিমা গিয়ে লেগান দই থামে বা একটু গুলে আসি ইলে তো বাস্তা নো কন দুই নেট কুই অজে গই গুণ হচ্ছে নে চাই ইঙ্গো জোর চেম বিগু লিম্বানি সা ইঙ্গো জোর চেম বিগু লিম্বানি সা গাই বে সা ইবি গুড় গিফট ইয়াত ইন আসুবি নামা ফেমা কবিসান ইগো জোর উম বিগিন লিম্বা আগান নেসা কিছু গে yotane oni jobchini ge gitu gostane ne yotane oni jobchini ge siruti notane nguet enyano yotane oni jobchini ge gora siruti notane nguet gostane ne enyon gutu ma tela inda notane ba conference line gitu gostane ne gab kibindi biom biom nwe ga sarta ngumuru ni basa ta ge age briana kenyuru am diet kora notane buje basta mesha ga so ale gibaitio notane mitenyon e jobogene bagene gune কত মানে সুমন গিচুক সিরুচি নথ মিছে নিয়ম গিচুক আগস্ট নিনি কো অগিরে গা বিসা খগন উরচি গে বিগ এন নথ নে বট 12000 আগলে আপুম গিজি কা বিসা বিজা গন উরচি গে 12000 ইন গুনিয়া গিচুক গস্ট নিনি গা গে দেস গিচুক গুন অন গিবুয়া নে গিচু পোলে পোলে সিরু গন গরা এজ মেস নি গং গা আসা সুমন গরা গিচুক গি মকিনি মিন নথ রে বগি চাদা গি মপিলি নথ নে মিন এ টুব জেসে ইন গা না সু গিচুক গস্ট নিনি In Indonesia, it was the Northern Star 274 Ash. Nitang the Star 274 Ash from 12,000. Kebuan the Baga 20,000. I go in Guni, it was the Nyonga 20,000. A young Gogi Guni, it was 20,000. Gobogom Monut Kabisangab Gijang, a big other Jechang. Only Jinki to get in Guni, it was 20,000. A good to go get him. I got 20,000 jiga gigu nini guni kitchen bigot jimitin baraga bisa kitchen bigot jiga jip chipigi tuga I got till jiga jiga jiga jua again nitong nabo star 274 aj a digitit number 6 a digitit number 6 is a tamono going a digitit number 6 is to go to nini A gogoni gitok 20,000 A gonin 20,000 Tigitit and number 6 in ingune angogile gijenge bigyoto jimitin baraga besa Gijenge bigyoto nje jango tukame munchi nyuri chige 12,000 Kilinji jinitan nebo star 274 Ajan A digitit and number 6 Kilinji nimbuzi and not nebo 20,000 ইমুই গামি মকিনি গে মুজি লাগিনি ইমকিনি গে জেব গন্ডে জেন ইমকিনি গে 20,000 গগিলে অনি নি গুনি গিচু গসনে নি এন আসবু ইনত নে গানা আরানে বি গাবিসা জেগিতে ইন ইনিয়ন গুমিতে মবারা গাবিসা সো ইগিনত নে গিচু গো ইগিল গেন ইতিল দিগি দিসে গত জুগু গিচু গসনে নি ইতিল দিগি দিসে গত জুগু গবারা গাবিসা গেলে সাইটা মনগা ইংনি আগু ইয়া সাইটা মনগা ইংগি তো গস্ত নেনি অলি জিনি মাজিনি বইসেন 30 বব ইবইসেন 20 বব ইবইসেন 29 শিলিংস নিতং নবস্তা 274 আজ
tikitit number 6 agumwagiri chikabisa mimi sioni mtu kabisa alright agire ali jina nei yote nkutuma guni tinda agenge inu wangindogura inyona asiko bitukura kitu kosoni kete statuli bagenge imajiko gile jini tan tikitit number 6 ago ingelenji 20,000 in 20,000 kiti ngibiki katese Iting bi kyo tanji ko deskitu ko stendeni galiano lon

আমি যে বিকাতা বিকতা মানি জায়গায় সুগো গেরুয়েছো তো কি বিকতা মানি জায়গায় চাই গজন বোনাস স্ট্যাটাস 74 আশ নাম্বার 1 আমি যে বিকতা মানি জায়গায় যে জুতো রাগা রাগা তাই মাঝে কি চঙ্গন রাবেনি কি জুতো রাগা রাগা স্ট্যাটাস 74 আশ নাম্বার 1 স্ট্যাটাস 74 আশ নাম্বার 1 রাগা রাগা